0: এইবার শুনকচোন বর্ণালী রাজবংশের স্বরচিত এটি গল্প।
1: এটি গল্প পাঠ করবলে লৈছো। গল্পটির নাম অমীমাংসিত। আই পিতায়ে এঘরলে উলিয়াই দিবর পরত

এতিয়া আমি বেলেগ বেলেগ কোড মানে কালার ব্যবহার করো, আর কালার মানে ইয়েলো অরেঞ্জ আর রেড, একটু কালারটা কোথায় যায় কালারটা সতর্ক বানি যায়, ফরকাস্ট ইজ ডিফারেন্টিং এন্ড সতর্ক বানি যায় ডিফারেন্টিং, ক'ৰবাত বৰষুণ দিলেই যে তাত সতর্কতা দিব লাগিব তেনেকুৱা কথা নাথাকে, সতর্কতা আমি তেতিয়াহে দিম যদি তাত প্রবল বৰষুণৰ সম্ভাৱনা আছে, প্রবল বৰষুণ বুলি যেতিয়া কম সেইটো হৈছে যেতিয়া 7 সেন্টিমিটাৰতকৈ বেছি বৰষুণ হ'ব 24 ঘণ্টাত, সেইটো কম আমি প্রবল বৰষুণ, তারপর অতি প্রবল আছে 12 সেন্টিমিটারকে, তারপর থাকে এক্সট্রিম রেইনফল হয়েছে আমি যেটা কম, যদি 20 সেন্টিমিটারতকৈ বেশি হয় এই এক্সট্রিম রেইনফল বলে কম, আর সেইবিলাকর কারণে আমার ওয়ার্নিং থাকে, তেনেকে আমার থান্ডারস্টর্মের লাইটনিংয়ের কারণে ওয়ার্নিং থাকে, আর এই ওয়ার্নিং আমি কেতিয়াহে দিম যেটা সিভিয়ার ওয়েদার হব, যেটা মানে মানুষ সতর্ক হবলৈ দরকার হব বলে মানে বতর ফলপ তেতিয়া আমি সতর্ক বাণী দিও, এই সতর্কবাণীর ইয়েলো ওয়ার্নিংটা হয়েছে যে সতর্ক হয়ে থাকক, সজাগ হয়ে থাকক, আপনার মানে কিবা একটা হব পারে আপনার রেডি হয়ে থাকুক যদি কিনা করবলিয়া আছে, তেনেকে যেটা আমি অরেঞ্জ এলার্ট দিও তার ডাইরেক্ট মিনিংটা হচ্ছে বি প্রিপেয়ার্ড, বি মানে ধর প্রবল বরষুণের সতর্কবাণী দিয়া আছে মানে অরেঞ্জ কালারের ওয়ার্নিং দিয়া আছে, মানে

শ্রোতাসকলে মনে পড়ে হিন্দী বোলছবির গীত অনুষ্ঠান শুনিলে আকাশবাণী তেজপুর কেন্দ্রপরা এয়া আকাশবাণী তেজপুর এটি আমার স্টুডিও ঘড়ির সময় নিশা 10:30 ইয়ার লগে আমার আজির অধিবেশনের অন্ত পড়িল। আমার পরবর্তী অধিবেশন মুকলি করা হব কাইলৈ অর্থাৎ শুক্রবারে পুয়া 6 বজাত। আমার আজির স্টুডিওত এই অধিবেশনের নিয়ন্ত্রণ কক্ষর দায়িত্বত আছিল মঞ্জু বড়ো, প্রতীক্ষা খনিকর আর নবজ্যোতি রাভা, ট্রান্সমিটার আছিল নিরঞ্জন বড়ো, পরিবহনত নয়ন দৈমারী, প্রসারণ সহযোগী অজিত চক্রবর্তীর সঙ্গে মই অর্ণব কুমারনাথে আজির অধিবেশনের বিদায় লৈছো। শুভরাত্রি, জয় হিন্দ।